स्वमेधया पादम ब्रह्मचारीभ्य पादम काल क्रमेश च। अर्थात जणे छात्र गुरुंक ठारु एक चतुर्थांश, निज बुद्धि मेधा बळरे एक चतुर्थांश, सहपाठींक ठारु एक चतुर्थांश ज्ञान लाभ करिथाय एवं बाकी एक चतुर्थांश ज्ञान जीवनव्यापी समयक्रमे लाभ करिथाय। ज्ञानर अंत नाही। संसारे एते कथा जाणिबार बुझिबार अछि जे कोटिए जन्म नेले मध्य सबु ज्ञान केही भी लाभ करिबा संभव नुहे। सबु ज्ञान कोण केही जणे लाभ करिबा संभव? जीवनटा शिखिबा जाणिबा बुझिबार एक प्रक्रिया। जेते शिखिले जेते जाणिले जेते बुझिले भी आहुरी बुझिबाकु शिखिबाकु बाकी थाए। सेथिरे आमे अति अल्प किछि जाणि बुझि छाती फुलै बुलु कहिबुलु मुही बड़ ज्ञानी बोली, मोठू बड़ ज्ञानी बड़ बुद्धि आउ केही नाही बोली। थरे परखी देखिबा आसंतु जे सतरे आमे कौन जानु। गोटे टीवी शो रे दिने देखुथिले केते जण अति मानवंकर कहानी, तंकर अद्भुत शक्ति सेमाने प्रदर्शन करुथिले। से शो रे जापान रो जणे लोक निज मानसिक शक्ति द्वारा अति हिंस्र जंतु मानकु तंको थारु बेश दूरतारे रही अंगुली चालना करी सुई दे पारन। সেই শোরে তাঁকু বিভিন্ন জন্তুঙ্ক পাখকু নিয়ে পরীক্ষা করা গলা এবং সে সবুঠি পরীক্ষার সফল হলে। বাইসন পরি 1100 কিলোগ্রাম ওজন বিশিষ্ট জীব যে কি কেবে বসে না কি শুয়ে না সেভি জীব বি গোটিয়ে নুহে কোড়িয়ে কি 30 জীবঙ্কু সে তাঁকঠারু বেশ দূরতার ঠিয়া হয়ে নিজ মানসিক শক্তি বলরে শুয়ে দেলে। আউ জনে ভদ্রলোক বয়স্ক, তাঁকু না ফিসম্যান মানে মাছ মানিষ, সে আমাজন নদীক এমুন্ডু সেমুন্ড যায় মানে 5-6 হাজার কিলোমিটর পহরি পহরি যাই। এসব শুনলে আশ্চর্য লাগুনি আপনার? রুষিয়ার জন লোক একাগ্র ভাবে অনেই লুহাকু বি বঙ্কা করে দৌলে। এইসব সম্ভব কি নুহে তার উত্তর আমার তথাকথিত বিজ্ঞান পাখে না। 200 বর্ষ তলে পৃথিবী ট্রেন উড়াজাহাজ কি বিজুড়ি বতি পরি অনেক জিনিস লা কি তেমনি সেসব পুঁ সম্ভব হল কিপরি? সেসব কথা তো আমদ্বারা সম্ভব হই না, আমি তো সেসব করি না। অনেক রোগর উৎপাত লা এ পৃথিবী, যেসব রোগ ব্যাপী লক্ষ লক্ষ লোক আখি বুঝুলে প্রতিবর্ষ হলে আজ সেভাবে অনেক রোগপ্রাই ঔষধ উপলব্ধ অতি কম মূল্যের বজারে বটিকা গিলিলে রোগ শেষ। এসব হল কমিটি জ্ঞানর বিকাশ ফলরে। মানুষের জ্ঞান সময়ক্রমে বিকশিত হবার লাগিছি, সবু হচ্ছে। হলে প্রতিটি কথা যা সংসারে অছি সেসব কোন প্রত্যেকঙ্ক জনা? তথাপি অনেক লোক বাহা তেন্তারি নিজক সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলে প্রমাণিত করে বুলতে। যে যেতে বড় জ্ঞানী হলে বি সে কোণস এক নির্দিষ্ট ক্ষেত্রে কিছু জ্ঞান অর্জন করে থাকে। দেখিবে অনেক সময় ছোট পিলা মানে বড় লোককে বুদ্ধি শিখাই দিকে। অতএব এই কথাটির বুঝা পড়ুছি যে সবু জ্ঞান সমস্ত পাখে নথায়, কেহি জনে সর্ববিদ্যা বিশারদ হওয়া সম্ভব নুহে। তেণু মু সবকিছি জাণে বলে কহিবার মধ্য কিছু অর্থ নাহে। গুরুঙ্ক পাখরু হি সবু বিদ্যা শিখিবা মধ্য সম্ভব নুহে। কাহাকু অজ্ঞানী মূর্খ কহিবা মধ্য উচিত নুহে। কেবল বহি পড়ি সবু জ্ঞান অর্জন করিবা মধ্য সম্ভব নুহে। পুথিরে বহুত কথা সমস্তে পড়ি থান্তি অথচ বাস্তব জীবনরে তাকু কিভলি উপযোগ করা যাই পারিব সে কথা অনেকে জানি নথান্তি। জীবনটিয়ে বঞ্চু বঞ্চু সেই বঞ্চিবা প্রক্রিয়ারে ইমিতি অনেক কথা জানি হুয়ে যাহাকি কোনসি বহিরে লেখা যাই নথায়। পানি ভিতরে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে অনেক লোক অনেক সময় রহিপারন্তে। কথাটি বিজ্ঞানসম্মত নহেলে মধ্যে সম্ভব হুয়ে। বিজ্ঞান কহি আমি যাহা এবে পড়ুছে সেতিকি কেবল কিছু লোকে প্রমাণিত করিছন্তি। হলে এবে আমি যেতিকি জানিছে পড়িছে সেতিকি হি কোন শেষ? লোকে নিজ শরীর ছাড়ি পূর্বে বিভিন্ন কায়ারে প্রবেশ করুথলে বলি শাস্ত্ররে লেখা যাইছে, মিছ হি নথিব। যদি জনে লোক অঙ্গুড়ি ইশারে ভয়ঙ্কর হিংস্র অমানিয়া জন্তু শুয়ে দিয়ে পারে তেমনি এই কথাটি মিছ বলে আমি কাহি কহিবা? মানে যে কথাটি কিছু সময় আগর আপনার কুলে বরং সে বিষয়ে আমি জাণু না বলে কহিবা উচিত হব। পিলা কালু বিজ্ঞান বহির ঘোষুলে যে 9টা গ্রহ অছি, কিন্তু জ্ঞান বিকশিত হেলা কথা বদলি গলা। আজি আমি কহুছে নবম গ্রহ বলি কিছি নাহে। বন্ধু শিখিবার জানিবার।

0: আজিকালি আমি সমস্তে গোটি জিনিস পছরে ধাউছু, সেইটা কোন কহিলে?
1: হ্যাঁ সুরেভি, আমি সমস্তে ধন পছরে গোড়ছু। সমস্তে ভাবুছন্তি ধন বিনা জীবন অর্থহীন, সেইথিপাই জীবনর সবুঠারু বড় লক্ষ্য ধন বলি ভাবি তাকু পাইয়া পাই সমস্তে আতুর।
0: সত কথা, ধন আমার আবশ্যকতাকু পূরণ করি পারুছি, সেইথিপাই আমাকু নিশ্চিত অর্থ রোজগার করিবাকু পড়িব। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আও আমার অন্যান্য আবশ্যকতা মধ্যে অর্থ বিনা অসম্ভব। হেলে আপন জানিছন্তি এই অর্থ হি সবু অনর্থর বি মূল কারণ।
1: হ্যাঁ সুরভি, অর্থ উপার্জন করিবা খারাপ নুহ, কিন্তু অর্থকু জীবনর একমাত্র লক্ষ্য করি দেবা হি সবু সমস্যার কারণ।
0: মনিষ আজির দুনিয়ারে অধিক ধন, ভাল ঘর, গাড়ি, বিলাসপূর্ণ জীবনশৈলীরে বঞ্চিবাকু চাহুছি, সেইথিপাই দিন রাতি পরিশ্রম বি করুছি। ধন বড়িবা সহিত আশা বি বড়ুছি, ফলরে সে নিজ পরিবার, সম্পর্ক, নিজের স্বাস্থ্য, শান্তি আও নিজ পাখরে থিবা সবু সময়কু ধীরে ধীরে ভুলি যাউছি।
1: ধন আম জীবনর সাধন হই পারে, হেলে লক্ষ্য নুহ। ধন দ্বারা অধিক সুবিধারে আমি বঞ্চি পারিবা, হেলে সময়, স্নেহ, ভাল পাইবা, বিশ্বাস আর মনর শান্তিকু কিণি হুয়ে নাহি।
0: হেলে মানিষ কোন সেসব আ বুঝুছি? অনেক লোক আবশ্যকতা নথাই মধ্যে ঋণ করি বিলাসপূর্ণ জিনিস কিণুছন্তি, জানিছন্তি অন্য মানক আগরে বড় দেখাইবা পাই, বা কেতেক লোক নিজর সামর্থ্যটারু অধিক অর্থ খরচ করিবা পাই পছাও নাহান্তি।
1: কিন্তু জানিছ সেই সময়ের খরচ করিয়া পাই এসব খুশি লাগে আউ সহজ বি লাগে, কারণ ঋণ করিবা আজিকালি দুনিয়ারে সহজ কাম হয়ে গলানি, হেলে পরে ঋণ পরিশোধ করিবা বেলে প্রকৃত কষ্ট অনুভব হুয়ে।
0: কিছি লোক দায়িত্বহীন থান্তি, বর্তমানের আবশ্যকতা বা পরিস্থিতির ফায়দা উঠাইবা পাই সেমানে ঋণ করিবা পাই পছান্দেনি, বা নিজের ইচ্ছাকু পূরণ করিয়া পাই ঋণ মধ্য করিথান্তি, কিন্তু পরিশোধ করিবার ক্ষমতা সেমানকর বিলকুল বি নথায়। ভাবন্তি যে মু ন সুঝিলে কোন হেলা, মো পরপিড়ি বা মো পুয় কিংবা নাতি তাহা সুঝিদেবে নাকি? এইভাবে মানসিকতা রকিথিবা ব্যক্তি যে খালি নিজ পরিবার পাই নুহে বরং সারা সমাজ পাই ক্ষতিকারক।
1: তবে আজি এইভাবে এক প্রসঙ্গকু নেই সম্ভাবনার বিষয় রয়েছে, উদ্ধার মিলিলে কিণন্তি হাতি। আসুন এ সম্পর্কে আমার শ্রোতা কোণ কিন্তু শুণবা।
2: ডক্টর রমেশ চন্দ্র দাস, মু নালকোর অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজর এইচআরডি। আমার সমাজে বিভিন্ন প্রকার স্বভাবের লোক অনেক, আমি সমস্তে প্রফিট ওরিয়েন্টেড, যেটি গোটিয়ে জিনিস শস্তার মিলা কি ইজিরে মিলা তাকে আমি আকোয়ার করা চাহুছে। উদ্ধার মিলিলে কিণন্তি হাতি, তার অর্থ হচ্ছে যদি টিকে কোনো জিনিস শস্তার মিলিলা কি সুবিধার মিলিলে আমার রিকোয়ারমেন্ট কু যেতিকি সেতিকি ন কিনি আমি যথেষ্ট অধিকা নিজ পাই নিজ স্বার্থন্বেষ স্বভাব কু উত্তুল্য করিয়া পাই অধিকা কিনি দেউ, যাহাদ্বারা সমাজের যেউ মানক পাই সেটা রিকোয়ারমেন্ট থাকে নিডি থাকে তাহলে তো গোটে ইমবালান্স সৃষ্টি হয়ে যায়, তি হচ্ছে গোটে বহুত বড় জীব। তো যদি উদ্ধারের মিলিগলা শস্তার মিলিগলা তাহলে আমি ফাটি ভোড়া জিনিসটা কিনি দেউছু, আমি আমার নেক্সট জেনারেশন কু আনসেপ্ট কু ছাড়ি দিয়ে পড়াউছু, কিছু চিন্তা করুনি। সপোজ গোটে বর্ষ গোটে কোম্পানি 5,000 কোটি প্রফিট হয়েছে, লোক কহবে আমাকে 500% ইনসেন্টিভ দিয়া যাও, কারণ আমার কন্ট্রিবিউশন রে কোম্পানির বহুত প্রফিট হেলা। কিন্তু যেতবে কোনসি দৈবাত কারণর কোম্পানির সিভিয়ার লস হয়ে যায়, ফর এক্সাম্পল যেতবে করোনা মারি আসিলা, কি বর্তমান যেমন নেপালের গোটে ডিভাস্টেটিং ফ্লড হয়েছি, কি বর্তমান গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কি বর্তমানে পুনি আউথরে আমার হিমপ্রবাহ হবার সৃষ্টি হচ্ছে, সমগ্র পৃথিবী বর্তমানে ভাসি যাওয়া ভাবে পরিস্থিতি পঞ্চি, সেতবে এই বাবু মানে কেবে কহবেনি যে যদি লস হয়ে গেল কোম্পানির আমার দরমার 2% কাটি দিয়া যাও, কারণ ব্যালান্স মেটেন করা। দ্বিতীয় এক্সাম্পল আপনার দেখিলে আজিকালি সোশিয়াল মিডিয়ায় বহুত প্রকার আডভার্টাইজমেন্ট আসুছে যে আপনার 50 টাকা খরচ করতু রাতারাতি আপনার 5,000 টাকা হয়ে যাব, কিন্তু যদি সে 5,000 টাকাটা লস হয়ে যায় আউ কে আস।

0: মনে রাখন্তু সড়ক সুরক্ষা জীবন রক্ষা।
1: এটি আমি শ্রোতাবন্ধুঙ্কু মনে পকাই দেউছু, ভারত এবং পাকিস্তান মধ্যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টাডিয়ামঠারে হেবাকু থিবা 2026 মহিলা এশিয়া কাপ টু টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার দ্বিভাষী ধারা বিবরণী শুণবে রাতে 8টার খেল শেষ হওয়া পর্যন্ত। এই কার্যক্রমকে রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। ওড়িয়া চলচ্চিত্রর গীত প্রচার করব রাতে 7টায়। সন্ধ্যা 6:55 আজির প্রসঙ্গ, রাতে 7:25 জিল্লা হালচালে শুণবে খোর্ধা জিল্লা সম্পর্ক, রাতে 7:30 কিষণবাণী কার্যক্রম। এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। হিন্দি ভজন প্রচার করব সন্ধ্যা 6:30। শিল্পী হলে লতা মঙ্গেসকর এবং মহম্মদ রফি। পরিবার কল্যাণ কার্যক্রম আম ঘর আম সংসার শুণবে সন্ধ্যা 6:10। এতে শুণবে সুস্থ হৃদয় পাই সুস্থ জীবনশৈলী। পরে শুণবে সাক্ষাৎকার সাপ কামুড়লে কণ করা, এ সম্পর্ক কৃষ্ণ কেশব ষডঙ্গী কথাবার্তা। পরে রয়েছে আন্টিবায়োটিক মেডিসিন সঠিক ব্যবহার সম্পর্ক। চৈতিজন কার্যক্রম শুণবে অপরাহ 5:30। এতে হালচালে শুণবে গুরুদিবস সম্পর্ক, ভেটঘাটে মধ্যাহ্ন ভোজন বলে কাইটা। পরে শুণবে অন্য এক সাক্ষাৎকার সাপ চাবলে কাই করবার। অপরাহ 5টায় প্রচার করব যুববাণী কার্যক্রম, এতে জুয়ান কথার শুণবে সাক্ষাৎকার গুরু হি সাক্ষাৎ ঈশ্বর, জাণবা কথার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ সম্পর্ক জাণবে। কিশোর ভারতী কার্যক্রম প্রচার করব দিন 1:20, এতে শুণবে আলোচনা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আলোচিকা হলে মধুস্মিতা পাঢ়ী। পরে জাণবা কথার শুণবে ইন্ডিয়া গেট, গেটওয়ে অফ ইন্ডিয়া ও অমরনাথ গুম্ফা সম্পর্ক। দিন 1:05 রয়েছে গীতিভারতী কার্যক্রম, ওড়িয়া ভক্তিগীত শুণবে দিন 12:50। শিল্পী হলে প্রশান্ত কুমার সামল, শুভলক্ষ্মী দাস এবং সুভাষ দাস। কন্ধ ভাষার কার্যক্রম পুনিলেঞ্জু প্রচার করব দিন 12:30। দিন 11টায় রয়েছে লোকনাট কার্তবীর্যবধ, রচনা রামচন্দ্র দেব, বেতার।

0: শুনো রাজা কার্তবীর্য, তুম্ভে ক্ষত্রিয় হয়ে নিজ ধর্ম রক্ষা কল নাই, তুম্ভে বিষ্ণু ভক্ত হয়ে এপরি অনীতি কল কাহিঁকি?
1: হে পরশুরাম, তোমার পিতা ধনু ধরি ক্ষত্রিয়ঙ্ক ভলি মো সহিত যুদ্ধ কলে, মোর অনেক সৈন্য সামন্তকু বিনাশ কলে, দুইজ হই যেহেতু সে হিংসার আশ্রয় নেলে মু তাঙ্কু যুদ্ধরে বিনাশ কলি, শত্রুকু দমন করিবা হেউচি রাজার ধর্ম।
0: এ রে মূর্খ, তু মতে নীতিবাণী শিক্ষা দৌছু, মো পিতা জমদগ্নি যেভরি তপস্বী সেই ভরি ধনুর্ধর মধ্য, গো মাতা সুরভিঙ্কু তু কেউ ধর্মরে আশ্রয় মধ্যরু ধরি নেলু ক, চোরঙ্ক ভরি কার্য করি তু রাজা বোলাউছু, অন্যায়ের মো পিতাঙ্কু হত্যা করিথিবারু মো শরীর কোধরে জ্বলুচি, এ যুদ্ধরে তোকে নিশ্চয় বিনাশ করিবি, দেখিবা দেখিবা তোর কেতে বড় পরাক্রম আছে।
1: মোর অন্য নাম সহস্রার্জুন, অর্জুনঙ্ক ভরি সহস বিরাসিনে মধ্য মো সহিত সমকক্ষ হই পারিবে নাই, আপন যদি মো সহিত যুদ্ধ করিবাকু মন বলাইছন্তি তাহলে প্রস্তুত হই যাআন্তু।

0: সহর্ষ অর্জুন, এথর তোর মরণ নিশ্চয় হইব, বড় পরাক্রমী বলে কহুলু পরা, তোর অহংকার কু চূর্ণ করিদেবি।
1: ও অস্ত্র প্রহারে দুই থর অচেত হয়ে পড়লি, ব্রাহ্মণ বলে বদ্ধ কলি নাই, পুনি বড়ি বাপন দেখাউছ, দেখিবা তোমার কেতে শক্তি অছে।

0: ইয়া বা তাই তাঙ্গি বারে তাকে না জহরা নিজ স্টুডিও তা নতলে এলি না মান্ডিঙ্গা রতাঙ্গি মানে জহরা এলি না
1: জহরা দাদা না বাকটি জাকা আইয়া আবা তাই তাঙ্গি সবুতির জহরা
0: আতি তাঙ্গি মার তো হারাদিন আহা চায় আতি নিজ অড্র চাষতে কথা মার হাডান আমনি চাষ

0: আপে কিরো পচাশ সেন্টার স্কে আপে তলি মূল মার চেষ্টা কিনো উড়া জায়গাতে কে হালির উড়া বাঁধা দশ বাই দশ স্কে কিনো ডাই মাঞ্জা হ্যাঁ চালিশ বাই চালিশ আপে ডাই মাঞ্জা পচাশ বাই পচাশ ইলা হ্যাঁ নানু মেশা মাই মা সাঙ্গ তান মাঞ্জা তলিশে উড়া বাঁধা কিতেছি হেমটে এদা আজকে সরকার তাঁটি লোন স্কে মেড়া হেনে মাছ চাষ কে হাল থাকে
1: ঋণ
0: ঋণ মেড়া নে এমাটে ঋণ চাঁস কে মেমু কে দে লক্ষে আপে কির দুই লক্ষ যাহার নিজর্তি শক্তি অনুসারে ওড়ে বান্ধা অনুসারে এবার স্কে হিয়ান রে ওড়ে হিয়া সারে না কিনা মারে দিবা এ চাষ মাত্র নিহ কিনা দি মানে ওড়ে আমনি লোক পুঞ্জা লো সার তানি পাই যে তালিম দরকার জাপি নাই মানে তাম্বু ট্রেনিং স্কে হিয়ান রে ট্রেনিং স্কে তাম্বু জাফান রে যে এনি এছে বেলা তা মার পিহনাই এনিক যাতনা কিনাই মার তো উনা উনা এ মাছ বিহন থানাই হাজা হ্যাঁ মা দারি এনা কি ছাড়ে জয়পুর মাঞ্জানে এ জয়পুর মাছ বিহন সরকার তরফর স্কে মেড়ানে এদিন বা হাজা হ্যাঁ মার মাছ বিহন স্কে চাচা হ্যাঁ মা তাহলে চাষ কিনে ওটা মাছ তিসকে প্রকার এছর প্রকার মাঞ্জানু আমি গোটা মাছ কি এবি লাখ লাখ এই তা লাখ লাখ মানবেনু অর্র প্রকার মাঞ্জানু এবি মাদি মাদি ডোইনু অর্র প্রকার মানানু রকি রকি তালে ডোইনু এবি মাঞ্জা চঞ্জা আও এবার মাঞ্জা আমার আসালে আডরে এনা কি চঞ্জা আও এবি ইলা হিসকে মার চাষ কিচ্ছারে তিন রকম তে চাষ কিনাই এনা লাখ মাদি ও রকি মানবেনু এত বড়িয়া আনে কেতে অজিন কে আয়
1: বেশি অজিনে মার যদি মেডিকা চাষ কিন্ন হয়েছে স্যারে মার উনা উনা কোডা না চাচা না চাষ কিন্ন
0: ওড়ে মাঞ্জা তামি পাই যে খাদ্য পদ্ধতি সে মাঞ্জা নাই মার পড়ু হি নাই কেড়া পি হি নাই কি ইরু আট নাই এটা তালিম তা ব্যস্তান রে ট্রেনিং তা ব্যস্তাস্তরে এই অনুসারে কান নাই ওড়ে মাঞ্জা সরু ডঙা তাকে অনে রেঞ্জি তানি উপরে সে কিনাটি বাউঁশ হইনে রে মা দরকা হুম এদান সে তানি লাখ ইটি সার ওড়ে ডঙা সে হলা আডরে ইলা হে যদি মার কিন অতি সারে গাড়ি এতাই র স লেঞ্জু আট লেঞ্জু ডে তু সারে এ মিড়িকা মাজা কাজা আহানু
1: হ্যাঁ কাজা আহানু ছ সাত মাস ভিতরে বা কাজা আহতনু
0: হুম আতু চি সারে মার মাজা এছে বলা তা এবা মার পারছাল আসা না মার পারছাল আডি নাই এনা কে সারে মার হাজা হ্যাঁ যদি র কেজি অনুসারে মার পার ন চি সারে হারক থাক আজকাল তো পুঞ্জা নাই র কেজি থাকি ইচি আচ্ছা রবান্দা পচাশ শহে পচাশ দুইশ মিড়িকা মাঞ্জা আনুর নেহি মিড়িকা থানি রকম অনুসারে এই রিবান্ধা তাকে দুইশ স্কে মাঞ্জা আনু কেতে লাভ কেজি তাকে যদি মার গাডুয়া আতিস কেরো দেড়শ পারনু হ্যাঁ শহে পচাশ তাকি সার ইচে এদিমা সিনিকি এচর কুইন্টাল হচ্ছে নো এদিমা
1: হ্যাঁ
0: হতে এছাড়া মার এদিমা আসকে গাডুয়া আতিস কে এদিমা মার লক্ষে টাকা পর্যন্ত বর্ষা থাকি মাছ চাষ অনুসারে মার চাষ খেলা আড নাই এমাটে মাঞ্জা এচে বলতা যদি গাডু আহাছু গাডু আতুছি সারে ওড়ে লাভবান আছে ওড়ে বান্ধাতে কাজায় কিনা মানে নল অরণ্ডাণী তানি খা কাজানিসকে কেহলা নাই ওড়ে ঋণতে সুযো আন রাতে এচি সারে ওড়ে সরকার কাজানি হিয়ানরে নে মাঞ্জার পচাশ সেন্ট তাকে হ্যাঁ জানরে সারে ওড়র শহে সেন্ট তাকে সে অরণ্ডাণী হিয়ানরে
1: হ্যাঁ হিয়ানে রে সরকার
0: তো ইলা হি যদি মার
1: মেডিকা চাষ কি নইছে স্যার মাঙ্গ লাভবান মেড়াইয়া নে
0: ইমিনকা চাষরকে মারনি হি ডাবকাস বেটা নাই এমাটে মাঝা মা জীবন জীবন অজিনে মা ককার পদাংসকে পাট পড়ো কি নাই তানি পরে মা তিনাই মানাইসকে অজিনে মা ইলুসকে নিহি ডইনে
1: ইমিনকা চাষ বিষয় তরে বেসিল তা কিঞ্জি র আজ্ঞা মানি তান দৌরু আতে বিজু মাজি
0: এ আইগান তান্টি মারো ভেন
2: জুয়ার আজ্ঞা
3: হ্যাঁ জুয়ার দিদি
2: আজ্ঞা নি পরিচয় টিকে ইয়ামু
3: না দৌরু বিজু মাজি না নাটো আহিনে বড়মাটি ব্লক আহিনে কাশীপুর ডিস্ট্রিক্ট রায়গড়া
2: আজ্ঞা নিনু এনা চাষ কি হিজি
3: না নইলা হে ধান চাষ মান্ডিয়া চাষ বা সইলাই আমটে কুলি জোনা বাদামকা আমটে লাই মিড়িকা চাষ যাকা কি আহিনে
2: আতে মিড়িকা এন কি চাষ কি হিজি রুমিরু
3: মিড়িকা ওড়ে না মিড়িকা তানা উনা উনা যা জামলা আঞ্জলে জামলা যা তাঁবু ইলাকে মাবু জয়পুর আপে কি ও মানে ভাই কলাহান্ডি ইলাহি যদি মানে চাষ কিলি মাগো ইচ্ছা মানে স্যার টাকা হাজি নেবু আর কিছু আছে দুই তিন হাজার ইলাহি তাপি আহি নে তা জামলা যা তাপি পরে এবার হ্যাঁ মেডিকা রি প্রকার রইনু রই বাকুর এই রই আহিনু টিকে বেগি বড়ানু বাকুর জায়গা টিকে বেগ বড়ানু এবার টিকে উনা সাইজি বাকু ই রই আহিনু কাজা সাইজি নে এবার জায়গা বাচ্চি পুনা দে মানে রি প্রকার রইন রি তিন প্রকার রইনু
2: ও হয় কি এলা হ্যাঁ
3: এন্ডে এবং কোটা তচ্ছা না ও পুটা হি মেটকা হাজিলে হি না আমার জিন্দি কি লোক পুনা আলে হ্যাঁ আমার দুরাতে না আপর ওকে না ইঞ্জি চিবুলা না পোক কানাবো পোক কাচি পরে এন্ডে পোক খানা বাস্তে
2: হুম হুম

0: বেশি হাত উচারে ডাই ডাই গাড়ি আতে পরে হসপিটাল তাহানু হসপিটাল তাহা যা র আমি গাঁডা কি ক্লিনিক রইনে ওড়ে প্রাইভেট হসপিটাল তাহা চি সারে এজমা গাড়ি ডাবু রাফিন মাত্র তলি সে সতর্ক আতে সারে এটা বুসকাড়ু ইনু কে আয়
1: তাহলে যদি অগেনে সতর্ক আনু ইজি সারে এটা বু যু প্রাইভেট হসপিটাল তা খরচ হেনু সে তো খরচ আউ
0: এনেকি সতর্ক হচ্ছে সারে মারো এচে বলে তা হুঞ্জিন পুটা এচে সময় তো মারো মশারিতে দোষিলা এ সরকার হি হানে বারে লোক তাকে হ্যাঁ র মানসি তাকে রণ্ডা লেখা ইজো তাকে পাঁচ জন মানুষ আর পাঁচ গোটা মশারি কা হি হানে মাত্র মশারিতে মারো ব্যবহার কিহিলা এ ওড়ে পুঞ্জাম চিসকে মারো কিহিলা এ এদা পড়রে না হেনে বিহা মাজা বাহানা মাতানা আমি এটাকে এনোপ্লিস মশা ইঞ্জিন রে এ যে আতে নমের কি নাই ই বিহাতে যদি মারো
1: ই বিহা বাহানা মাগো কাচ্চি জানে কে এ ই বিহা কাচ্চি সার মাগো ম্যালেরিয়া রোগ আহিনে ই রোগ আ পাই চি সার মার ডুরিন পুটা মশারি টাণ কিন আনা ডুরিন
0: ওড়ে মশার তিসকে নিহিকি ইচি মশার মানে দশমা ইচারে আমি গোটাই কি কাণী আহানে গঞ্জান ইচারে এদান ওড়ে বেন্ডে চাচে নাদি মানে ওড়ে সরকার নাগে হি হা যাতে ওড়ে হি আপে ইচি সারে তানি নকে যদি মার এদান যদি নষ্ট কাতু নাই কি হুডাতু নাই কি গেসপাতু সা পিস্তি সারে আর সরকার হি আসারে দে নানু পিড়িকা কডি সরকার হি আতে দে এই তো হি হা যে নানু এনি তাণে কি সার এলে কোন পা মাত্র মার এনে তাকে ইচার কাজা লোক সা মাঙ্গ প্রতিশোধ শক্তি গাড়ি মা জানে মাত্র উণা ককার পদাম পাইছি প্রতিষেধক শক্তি উণাড়ু এনে তামে আঙ্গা এদা পাইছি তাঙ্গে গাডু গাড়ে কে রোগ দুঃখা বানে এদা পাই ই ম্যালেরিয়া রোগ তাকে ইচার মশারে এ ডাবু কাশু হিহাঁসকে কডি নদী মানে আজকাল তো দোকান তা হাটানা মেড়া হেনু মার এ সরকার তে মশারে যদি গেঞ্জিতে ইচ্ছারে মার যাহার ডাবু তলে মার কডা হ্যাঁ এনেকে হাবর দুকে কডি নাই মার এলা হে মশারে তে কডাঁসকে মার এ মশারে দশানা তানে ভিতরে হুঞ্জে নদী মানে এলা হিঁ ব্যবহার এ নদী মানে তুনেলে যে কার্যক্রম হাটা তাকে রীতি না মঙ্গলবার ওড়ে শনিবার
1: মাদনাপুটা বারো ঘন্টা তিরিশ মিনিট তা বেসপি আহিনে
0: মাঙ্গে হলে চিঠি হিয়াদু মা ঠিকণাতে পুনেলেঞ্জ কার্যক্রম মারপথ কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
1: জিলাতে করাপুট
0: পিনকোড নম্বর 7640005
1: 12 তাকি জহরা।

প্রচার করল গীতিভারতী কার্যক্রম আকাশবাণী জয়পুর। শ্রোতাবন্ধু এইটি মনে পকাই দেছু, ভারত এবং পাকিস্তান মধ্যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়া 2026 মহিলা এশিয়া কপ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার দুইভাষী ধারাবিবরণী শুণবে রাতে 8টার খেল শেষ হওয়া পর্যন্ত। রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি।

0: আকাশবাণী জয়পুর, শুনন্তু চাষবাস কথা।
1: চাষবাস কথার জাণিবা কপা চাষ সম্পর্কে। কপা হেউছি আম দেশর অন্যতম প্রমুখ অর্থকারী ফসল। এহাকু ধলা সুনা হোয়াইট গোল্ড মধ্যে কুহাযায়। ওড়িশার কলাহান্ডি, বলাঙ্গীর, কোরাপুট, রায়গড়া ও গজপতি ভলি জিল্লাগুড়িকরে কপা ব্যাপক ভাবে চাষ করা যাউছি। সঠিক প্রণালী ও যত্ন সহিত কপা চাষ কলে অধিক অমল ও লাভ মধ্যে মিলিথায়। কপা চাষ পাই উষ্ণ ও আর্দ্র জলবায়ু উপযুক্ত হইথায়। এই ফসল পাই 21 ডিগ্রি সেলসিয়াস্রু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোত্তম হইথায়। গছ বড়িবা সময়রে, বর্ষা ও কপা ফুটিবা সময়রে খরাটিয়া মেঘমুক্ত আকাশ দরকার হইথায়। জল

0: এদে বৈঠকে বাইরে আইলি, কেম সে দেখা যাত নাই, কেনে গেলাই?
1: এ দে আইলিনি আইলিনি
0: আইলি শুভাঞ্জি
1: আইলি গাই মামা, তুই আজ বেগে আসিকিরি জাগলুস মকে?
0: ও জাগি তো রইবি আর ডগার আমক তো জাগাইলাস নি আরে।
1: জোয়ার
0: কলেনি
1: মেটা পিলা, তুই আর জোয়ার না করুস তাকি? হেতু করলুস আজি নাকি মামা? আজি নাকি গুরু দিবস?
0: আগে তো আমার বলে জবর এদে সম্মান মন দিতে রইলো, তোমার বলে নাই নাই বাসরি গেলাস নাই কি? এবে কেনা মেটা পাঞ্জা দূর জোয়ার জ্বর ঘরে বাড়ি গেল দেখলুস
1: কেমতি কি? এদে তোর কাজে মিশামই গোটে পেন গুটে আনলি
0: চিকাই
1: আজি নাকি সেপ্টেম্বর 5 তারিখ বলে গুরু দিবস কাইটা হেরেলা জানুস কি মামা?
0: সেপ্টেম্বর
1: 5 তারিখ দিন রাধা কৃষ্ণন র জন্মদিন কে গুরু দিবস বলি কইবাই সে নাকি মামা? গোটে বল শিক্ষক রেলা মাস্টর রেলা হেলা কি আরি আমার দেশর নাকি দ্বিতীয় রাষ্ট্রপতি রেলাই পুনি? হ্যাঁ সব শিক্ষক মনকে পিলা টকি মনকে বেশি সে নাকি বেশি ভাল পাইবার সে বাবু আমার।
0: হ্যাঁ
1: সেটা কি নে তাঙ্কে হেতু করি করি আরি সবু গুরুজন মানকে আমি জোহার কর দৌতা ওই
0: এদে বল নিমান্ত কইলুস এবে যে মিশা গোটে গুরু লগে শিখিয়াছু বলে সে যত বড় কাম ও কে যত বড় ব্যবসায় ও কে যত চাকরি করো গুরু গোটা আছে বলে তাকে গুরু সম্মান দেবার
1: আছে।
0: আজিকালি পিলা মন মিশা বড় গেলে সে মাস্টার মাস্টার মন মিশা জোয়ান মিশা ন করো?
1: নাই নাই নাই তাঁকর লাগে একা আমি মনি সেলু কি নাই? প্রথম হলে আমার গুরু
0: গুরু এবে পিতা মাতা মন আছত কথা কথাবার্তা করবার শিখাইলে আছে মন এবে এবে বার দুনিয়া দেখবা কি আমি গোটে গুরু রইলে সে বার দুনিয়া দেখাইছে বারর বিষয় মিশা জানিয়েছি।
1: ওই মামা আমার মা বাপা তো আমার প্রথম গুরু আর ওই এদে
0: কথা তো লুবে গড়ে গীত শুনতে হয় কি?
1: হাই মামা কোডে গীত শুনে দে
0: তাহলে বাজাই দিবি?

আজি গুরু দিবস কি নাই সেটা কি নাই মুই আজি গোটেক দিদি তার নু গোটেক ভেটঘাট ঝিকে আনলিছি পিলা টকি মানকে খাইবাটা আছে মধ্যাহ্ন ভোজন বলে কাইটা সেটা ঝিকে আনলিছি শুন দৌ কি।

0: দিদি সাতাই দিছি মামা
1: আর সর্দার ভাই ভাই বল সর্দার ভাই আরে
0: আর তুই ঠাবি ঠাবি বসলো চুস তুই কাইটা আনলো চুস কি নাই
1: এই দেখ আই গটে বড় জারলি ডক্টর বাবু সে দে সাপন চাবি দিলে কেনতার করবার কলে সে বিসর কথা আলি আছি
0: আলে আলে
1: সে বিসর বাজা দিবি আরে
0: আলে শুনি দউতা
2: আলে জোয়ার বাবু
3: হ্যাঁ জোয়ার জোয়ার
2: আলে তোমার পরিচয় কোনে দে
3: মু ডাক্তার সুদর্শন গৌড় আয়ুর্বেদিক ডাক্তার আছি বরিগাঁ গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র
2: এলে বাবু এই যে আমার কাই কাই বিষ বলি করে সাপ মন আছে কি কাই ছাটি পাটি ছাপলে কাই কাই অসুবিধা আছে আর কেনতার নিকয় বারিছ বাবু
3: আমার সাপ যেতে প্রকার দেখা যান তার অধিকাংশ আমার বিষাক্ত হয়ে না থাকে কিন্তু এমনি আমার যেমন নাগ আউটা কোচন্ত বুড়া সাপ আউ তারপরে চিটি সাপ এগুলা বিষাক্ত হয়ে থাকে এমনি কিছু জাতীয় সাপ আউ সাপ যদি কামুড়া তাকে কোণী প্রকার মন্দির কু কিংবা ঘরে ট্রিটমেন্ট ন করি তাকে সাগে সাগে যদি মেডিকাল কু নেবে মেডিকাল রে তার এএসবি গোটে অছি অ্যান্টি স্নেক ভেনম তাকে দিয়া যায় দেলে তাকে সাগে সাগে তার চিকিৎসা করা দ্বারা সে নিশ্চিত ভাবে সর্প বিষয় মুক্তি পাইপার
2: এলে সেটা কেতে ঘন্টা ভিতরে কি বাবু কেতে দিন ভিতরে মিশা নেলে
3: সাগে সাগে সাগে সাগে নেওয়া পড়ব কাইকি মানে শরীরের বিষটা সঞ্চার করিযিব যদি তার সাগে সাগে ন নেবে মানে সাগে বিষাক্ত ইয়ে শরীর সারা বিষয় প্রভাব পড়িযিব বললে মৃত্যু হয়ে যাবে আশঙ্কা আছে
2: লোক মন ছাবি দেলে আছে ও কি গড়ে দেও কাই দৌড়ি বান্ধব কি এমনি গোবর গোবর পানি মন ইউজ করবা সেটা নিকি
3: না না কিছু করবেনি সে তাকে দেখবে আগ কোণ হয়েছে সাপ কামড়া অল্প গোটে যে আমার গজ কপড়া রয়েছে তাকে হালকার বাঁধিবে বেশি টাইট করে বাঁধিবেনি তাকে বেশি হলচল হওয়া দেবেনি পানি ফাঁ কিছু পিবা দেবেন তাকে নিয়ে সেটা পৌঁছাই দেবে
2: বলে ছাবি আছে সেটি সে বাঁধবার আছে
3: তা উপরকে টিকে বাঁধিবে বাঁধিকি মানে হালকার বাঁধিবে বেশি জোরে বাঁধিবেনি আমার কোণ করছেন দৌড়ি জোরে বাঁধি দেউছন্তি সেমতি বাঁধিবেনি হালকার টিকে যে গজ কপড়া টাইপ্র ইয়ে বাঁধিকি তাকে নেবে মেডিকাল কু মেডিকাল কে নেলে সেটি তার রক্ত কু বাহার করি পরীক্ষা করা যায় রক্ত পরীক্ষার ডাক্তার জাঁপারে যে তাকে সাপ কামুড় বিষাক্ত সাপ কামুড়ছে কি না হলে সে নিশ্চিত ভাবে জাঁকি তার ট্রিটমেন্ট করতে প্রতি আমার গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রে আমার প্রতি ব্লক হেডকোয়ার্টার গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রে সাপ কামুড়া ইঞ্জেকশন রখা যায়
2: হলে এটা ডাক্তার কানা আছে মনে করো আমি ছাপলার সঙ্গে সঙ্গে আমার লোকের দ্বারা কাই প্রাথমিক চিকিৎসা পড়াতে নাই কি বাবু
3: না না সাপ কামুড়ার কিছু প্রাথমিক চিকিৎসা করা উচিত নাই বুঝলে কি না সাপ কামুড়ে কেবে বি নিজে কেবে চিকিৎসা করিবেনি তাকে মেডিকাল নবাটা হি অতি ই কাম।

পরবর্তী শিল্পী সোনু নিগম এবং পামেলা জৈন। শীর্ষানন্দঙ্গ গীতরে সঙ্গীত দিয়েছেন দীপক কুমার। কথাচিত্র তো আখি মো আইনা।

0: দেখা।
1: আরে নিদিয়া, বাচি বাচি বড়িয়া পল্লি গীতটে রকিদিলু, খুশি বি লাগিলা।
2: হো বাপা, ইয়া আমি বৈঠই ঘরে বসুছে, বা আমরে এই যে কিষান বাণী কার্যক্রম চালিছি, তার মূল লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে
1: আমি চাষী ভাই মানুষ সচেতন করাইবা, আর বিশেষজ্ঞ মহাশয়ঙ্ক দ্বারা চাষ সম্পর্কিত অধিক জ্ঞান দেবা।
2: হ্যাঁ, আজ কিষান বাণী কার্যক্রমে বড়িয়া বিষয়টি আছে
1: সুস্থ পরিবেশ পাই প্রাকৃতিক কৃষি।
2: এ বিষয়ে কহুছন্তি আমার বরিষ্ঠ অবসরপ্রাপ্ত কৃষি অধিকারী শ্রীযুক্ত অক্ষয় কুমার সাহু। হো, তাহলে মহাশয়ঙ্ক সহ আলোচনা করুচি, তুমি এইটি বসে শুণ। আসন্তু স্যার, আপনার আম কার্যক্রম কু স্বাগত। নমস্কার।
3: নমস্কার।
2: তবে স্যার, মু আপনার প্রথমে জানিবা পাই চাহিবি, এই প্রাকৃতিক কৃষি কহিলে কোন, আও ইহা দ্বারা আম চাষী ভাই মানকর কোন লাভ হইব?
3: তে প্রাকৃতিক কৃষি এপরি এক চাষ পদ্ধতি
2: আজ্ঞা,
3: যেউথিরে ফসলরে কোনসে রাসায়নিক সার ঔষধ ইসব প্রয়োগ নকরিকি সহজরে মিলি পড়তবা প্রাকৃতিক সম্বল চারিপাখে যা আছে তাকু বিনিযোগ করিকি পারম্পরিক উপায়ে বিনা খরচ কিংবা স্বল্প খরচরে ফসল উৎপাদন করা যাবে। যে ইয়া দ্বারা কোন হয়ে প্রথম কথা হলা পরিবেশটা বিষমুক্ত হুয়ে, চাষ তো করিবা কিন্তু পরিবেশ যদি অসুরক্ষিত হল, যদি বিষাক্ত হয়ে গেল, তাহলে সেটা তো দুনিয়া রকম রোগ আনি পৌঁছুচি, যেটা দেখা যাচ্ছে বর্তমান রাসায়নিক সার ঠার আরম্ভ করি কীটনাশক রোগনাশক যে ঔষধ সব প্রয়োগ করা হচ্ছে রাসায়নিক, সেটা বহু মাত্রার মধ্যে অধিক মাত্রায় পকাইলে ভালো কন্ট্রোল হব, বা সার অধিক পকাইলে ফসল অধিক, সেটা গোটা ভুল ধারণা। সেই যে প্রয়োগ করা যাচ্ছে সেটা ফলে মাটি পানি পবন এসব বিষাক্ত হচ্ছে, তেমনি ইয়াকে রক্ষা পাইবা পাই আমাকে তার বিকল্প পন্থা গ্রহণ করা পড়ে, যেটা কি প্রাকৃতিক কৃষি সেই সুযোগটা দৌছি। এর যে উৎপাদিত খাদ্য এ বিষমুক্ত রহব, আমি নিরব জীবন যাপন করার এটা সহায়ক হব। আউ দ্বিতীয় এর মধ্যে চাষ খরচ কম, পারম্পরিক উপরে আম চারিপাখে যা মিলুছি তাকে যদি বিনিয়োগ করি আমি করা, সেটা নিশ্চিত ভাবে কম খরচর হব, বা বিনা খরচরে বি কত ক্ষেত্রে বি সেটা হইপার।
2: তবে আমার চাষী ভাই মান মনে প্রশ্ন আসব যে এই চাষ প্রথমে কি উদ্ভাবন করে, বা কেউ রাজ্য এই চাষকে প্রথমে আপনাই, এবং এই চাষর কোন বিশেষতা রয়েছে?
3: যে এই চাষ প্রণালী মহারাষ্ট্র সহিত সুভাষ পালেকর এই প্রথমে এই বার্তা দেলে সমস্তিকে, সে চিন্তা কলে যে প্রকৃত আম পরিবেশ রক্ষা করা পড়ে, তেমন সে তার বিকল্প হিসেবে চিন্তা করি সে এই বার্তা সমাজকে বাটিলে, চাষী মানে প্রচার প্রসার করি আদৃত করাইলে, যা ফলে তাঙ্কর এই মহনীয় কার্য মান্যতা স্বরূপ ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিরে মধ্যে সম্মানিত করেছিল। তবে ইহার কেতরা বিশেষতা মধ্যে অছি, প্রথম কথা হল রাসায়নিক, তারপরে এটা স্বদেশী পদ্ধতি, আমার দেশীয় জ্ঞান কৌশল কু ব্যবহার করি পাখাপাখি যা কিছু মিলুছে আমার খত বিভিন্ন উদ্ভিদ জাত পদার্থ মধ্যে আমি ঔষধ তৈরি করি, নিম্ব করন্ত এই টাইপ বহু জিনিস অছি, তারপরে